0: মোটু এতদিন কা থিও
1: কি গো কা থিও নি সলে তো নিকল দিন হইনি প্র্যাকটিস বাট
2: কি না না
0: রেগুলার না আয়র আনি আবা আব্বু তো রেগুলার
3: হোয়াট ইজ দিস ম্যান